হয়েছিলেন প্রধানমন্ত্রী দেবী প্রভুষ্ণা জন্মদেব ও রামসাহে ধারু পারকৃষ্ণ ধারু কেন্দ্রী ধারু সন্ধ্যা মন্দির ধারু তথা স্থানীয় অর্জুন ধারুলে

0: টিভিগুলো তো দরকার টিভি দেখা যায়, ওখানে প্রাথমিক দীক্ষা ছাড়া সব লোক বিষয় বসুন
1: সব কম ফের পাবে।